জ্যোতিষ বিদ্যা অনুমানে বিচারি ঋষিঙ্ক বচনে জ্যোতিষে কৃষ্ণ পাশে যাই কহিলে শিরে কর দেই ভোনাথ শুণ সাবধানে মকর পঞ্চদশ দিনে তৃতীয় মুহূর্ত প্রবেশে সিংহিকা সুত রবিগ্রাসে দিবসে প্রকাশিব নিশি প্রলয় কাল প্রায় দিশি এমন্তে দৈবজ্ঞবাণী গোবিন্দ সাবধানে শুনি ঘোষণা দেলে নিজ।

0: ডিগ্রী কুলাধিপতি ও রাজ্যপাল ডক্টর কম্বম পাটি সংস্কৃত ভাষা সবু ভাষার জননী বলে কইছন। ই অবসরে বিশ্ববিদ্যালয়ের মুখপত্র শ্রীবিহার ভারতী ও গবেষণাত্মক পত্রিকা জগন্নাথ জ্যোতিকে রাজ্যপাল উন্মোচন করছেন। ভিন ভিন বিভাগ ভল প্রদর্শন করা ছাত্রছাত্রী মানুষ স্বামী চিদানন্দ সরস্বতী মেধাবী ছাত্রবৃত্তি দিয়েছে। রাইজে জমি কিনা বিকা নগদ বিহীন হবা বলে রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কইছেন। জমি পঞ্জিকরণ কার্যালয়কে দলাল মুক্ত করবার লাগি এন্তা নিষ্পত্তি নিয়েছে। অনলাইন পঞ্জিকরণ হবার লাগি সাধারণ লোককে বারবার কার্যালয়কে আসবারকে নাই পড়ে। পঞ্জিকরণ উত্রু দলিল ভিল অনলাইন থি মিলবা। ই বাবদে রাজস্ব বিভাগ তরফু খুব জলদি মার্গদর্শিকা জারি করা যাব বলে মন্ত্রী শ্রী পূজারী কইছেন।
1: জমি জমা বিক্রি কার্যালয় সব আমার অছি যাহাকে আমি রেজিস্ট্রেসন অফিস বলে কুচু সেতিরে প্রকৃতরে যে জমি বিক্রি হুই তার 15,000 পর্যন্ত কেস ট্রানজাকশন হয়ে বাকিটা সব অনলাইনে প্রদান করা হয়ে আজ আমি নিষ্পত্তি করুছি যে সম্পূর্ণ ভাবে জমি কিনা বিকা হওয়া কার্যকু সম্পূর্ণ ভাবে আমি কেসলেস করি গোটিয়ে পয়সা মধ্যে কেস ট্রানজাকশন হব না মধ্যস্থি কারবার কু রোকিয়া পাই এবং জমি কিনাবিকা হওয়া দপ্তর সবুকু দুর্নীতি মুক্ত করিয়া পাই এভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে।
0: মন্ত্রী শ্রী পূজারী কইছেন ভুবনেশ্বর নূয়া রাজস্ব ভবন তিয়ার হবা দস্তালা কুঠা তিয়ার করা যাবার সহিতে এথিলাগি 600 কোটি টাকা খরচা করা যাবা। গোটে ভবন স্বতন্ত্র রিলিফ কমিশনর কার্যালয় এনডিআরএফ অগ্নিশম আউ ওড্রাফ বাগি সবু বিভাগ কাম করবা বলে মন্ত্রী কইছেন। রাজ্য সরকারঙ্ক তরফু সিমেন্ট ও ইস্পাতর দাম ধারিজ বাবদ নূয়া মার্গদর্শিকা বাহার করা যাইছে। এতকর জিলাপালঙ্ক অধ্যক্ষতাতে হিতবা কমিটি ই দাম ধারিজ করবা। পঞ্চায়েতিরাজ ও পানীয় জল বিভাগ অধীনতি কার্যকরী হতবা উন্নয়নমূলক প্রকল্প মানকে ব্যবহার হেবারকে থিবা সিমেন্ট ও ইস্পাতর দাম ধারিজ লাগি গুটে ব্যবস্থা লাগু করা যাবার লক্ষ্যতে পদক্ষেপ নেওয়া যাইছে। ফি 3 মাসে এই কমিটি বসিকি সিমেন্ট ও ইস্পাতর দাম চূড়ান্ত করবে বলে মার্গদর্শিকাতে কুহাযাইছে। পুরী কোরাপুট পুরী এক্সপ্রেস ট্রেন আইবা 11 তারিখ নু পুরী নু চালবা ও কোরাপুট নু ই ট্রেন আইবা 12 তারিখ নু চালবা বলে রেলওয়ে তরফু সূচনা দিয়েছে। হপ্তাক 3 দিন চালবারকে থিবা ই ট্রেন পুরী নু ফি সোমবার গুরুবার আউ শনিবার আউ কোরাপুট নু পুরীকে ফি মঙ্গলবার শুক্রবার আউ রবিবার দিন চালবা। নূয়াপড়া জিলাপাল মধুসূদন দাসঙ্কর অধ্যক্ষতাতে জিলা মুখ্যালয় সম্মেলনী কক্ষন জিলাস্তরীয় রাজস্ব সমীক্ষা বৈঠক হয়েছে। বৈঠক থি জিলাপাল সুশাসনকে সবুন অৎকা প্রাথমিকতা দেবার সহিতে তহসিল কার্যালয় লোক সহজ স্বচ্ছ আউ ঠিক সময়তে সেবা যোগাই দেবারকে অধিকারী মানুষ নির্দেশ দিয়েছিল। ইতার সহিতে হপ্তাকে অতি কমতি 2টা তহসিল কার্যালয় পরিদর্শন করিকি সেবা ব্যবস্থা তদারক করবারকে উপজিলাপালকে সে নির্দেশ দিয়েছিল। মুখ্যমন্ত্রী গবেষণা ফেলোশিপ 2026-27 লাগি বিজ্ঞপ্তি বাহারিছে। উচ্চশিক্ষা বিভাগ অধীনতে থিবা রাজ্যর সরকারী বিশ্ববিদ্যালয় ও রাজ্য সরকারঙ্কর অলগা বিভাগতি পিএইচডি পাঠ্যক্রমতি পঞ্জীকৃত ছাত্রছাত্রীমানে স্যামস পোর্টালতি ইতের লাগি আবেদন করিপারবে। গলাকালঠানু আইবা 30 তারিখ অধরাতি তক আবেদন করবার সময় ধারিজ করা যাইছে। পানিপাক রাজ্যে লগায়ত বর্ষা স্থিতি উত্রু ভিন ভিন জাগান বর্ষা টিকে কমিছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে এবার 24 ঘণ্টা ভিতরে রাজ্যের কেতেটা জাগান হালকানু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। ইতার সহিতে কেন্দুঝর ও ময়ূরভঞ্জ জেলার গোটে জুড়ে জাগান ধোকাগটি সাগে বর্ষা হয়েপারে বলে কেন্দ্র তরফু সতর্ক করা যাইছে। সেড়ে রাইজে বন্যা স্থিতি নাইন বলে জলসম্পদ বিভাগ মুখ্য যন্ত্রী প্রতাপ চন্দ্র চৌধুরী কইছেন। রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী গলাকাল বন্যা স্থিতির সমীক্ষা করিকি রাজ্য সরকার সবু প্রকারের পরিস্থিতির মোকাবিলা করবার প্রস্তুত অছন বলে সূচনা দিয়েছেন। আজ সকালের 6 বাজে তক হীরাকুদ জলভণ্ডার জলস্তর 610.65 ফুট রয়েছে। আগামীকাল সকালবেলা জলভণ্ডার নু ই বছরের পহেলা বয়ড পান ছড়া যাব। এছি আঞ্চলিক খবর ইন শেষ হল। আর বেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 থি। জুহার।
2: মন কি বাত প্রধানমন্ত্রী রেডিও পর মাননীয় শ্রী নরেন্দ্র মোদি ভারত কি জনতা সে করেঙ্গে মন কি বাত আকাশবাণী কে সবি কেন্দ্র ইসে প্রসারিত করেঙ্গে।
3: মেরে মন কি বাত আপকে কারণ সচ্চে অর্থ মে আপকে মন কি বাত বন গই হ্যায়। আপকি বাতেন শুনতা হুঁ, আপকে লিয়ে সোচতা হুঁ, আপকে সুঝাও দেখতা হুঁ, উসি সে মেরে বিচারো কি এক দৌড় শুরু হো জাতি হ্যায় जो आकाशवाणी के माध्यम से आपके पास पहुंचती है। बोलता मैं हूं, लेकिन बात आपकी होती है।
4: याद रखिएगा रविवार सुबह 11 बजे मन की

ভারতর অঙ্গীকারবদ্ধতা উপরে ডক্টর জয়শঙ্কর আলোচনা কালে মত উপস্থাপন করেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় সুরক্ষা এবং বিকাশক সুনিশ্চিত করা গ্রহণ করা পদক্ষেপ নিয়ে ডক্টর জয়শঙ্কর বাহারিনর নেতৃত্ব উচ্চ প্রশংসা করেছেন। গস্ত অবসরের ডক্টর জয়শঙ্কর প্রবাসী ভারতীয় সম্প্রদায় ভাব বিনিময় করেছেন। সূচনাযোগ্য ডক্টর জয়শঙ্কর কাতার, বাহারিন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রসেলস কু এগার দিনিয়া গস্তরে অছন্তি। এল নিনোর সম্ভাব্য প্রভাব এবং এনে বিভিন্ন ক্ষেত্রে প্রস্তুতি সংক্রান্ত এক সমীক্ষা বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লির সেবাতীর্থে প্রধানমন্ত্রী প্রমুখ সচিব ডক্টর পিকে মিশ্র অধ্যক্ষতার অনুষ্ঠিত এই বৈঠকরে 15 অধিক মন্ত্রণালয়ের সচিব এবং বরিষ্ঠ পদাধিকারী যোগ দিয়ে পরিস্থিতি উপরে তীক্ষ্ণ নজর রাখা সহ রাজ্যগুড়িক সহিত সমন্বয় রক্ষা মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা ডক্টর মিশ্র পরামর্শ দিয়েছেন। প্রভাবর মূল্য করা সহিত এর সমাধান পন্থা নেই কার্য করা ডক্টর মিশ্র কহিছেন। এল নিনো প্রভাবিত অঞ্চলের পানীয় জলর পর্যাপ্ত উপলব্ধতাকে উচ্চ প্রাথমিকতা প্রদান করা ডক্টর মিশ্র পরামর্শ দিয়েছেন। বৈঠকরে ভারতীয় পানিপাগ বিভাগের অধিকারী জুন এবং জুলাই মাসর বর্ষা স্থিতি নিয়ে রিপোর্ট উপস্থাপন করেছেন। অন্যমানক মধ্যে কৃষি বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং গ্রামীণ বিকাশ বিভাগ পক্ষ এল নিনোর প্রভাবর মোকাবিলা দিগে গ্রহণ করা যাইতিবা পদক্ষেপ উপরে বৈঠকরে রিপোর্ট উপস্থাপন করা যাইছি। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণী। ইরান বিরুদ্ধে আমেরিকীয় সেনা নূতন সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। হরমুজ প্রণালীরে তিনোটি বাণিজ্যিক জাহাজ উপরে আক্রমণ পরিপ্রেক্ষীরে আমেরিকীয় সেনা এই পদক্ষেপ গ্রহণ করেছে। সামাজিক গণমাধ্যম পোস্টরে আমেরিকার কেন্দ্রীয় কমান্ড এ সম্পর্কে সূচনা দিয়েছে। জনে আমেরিকীয় অধিকারী কহিছেন, ইরানর বায়ু প্রতিরক্ষা প্রণালী, উপকূলবর্তী নিরীক্ষণ ব্যবস্থা, ভূপৃষ্ঠর আকাশকু নিক্ষেপ করা যাইপারুথবা জাহাজ প্রতিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ স্থলক লক্ষ্য রাখি আমেরিকা সেনা পক্ষ পদক্ষেপ গ্রহণ করা যাইছি। কোয়েশন এবং বন্দর নিকটবর্তী আবাসস্থলীগুলিকের বিস্ফোরণ হইতিবা নেই ইরানর সরকারী গণমাধ্যম সূচনা দেইছি। ইরানর উপবৈদেশিক মন্ত্রী কাজেম ঘারিবাবাদি কহিছন্তি, আমেরিকার এভাবে পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তিকে উল্লঙ্ঘন করুছি। অন্যপক্ষে ইরান তৈল বিক্রয় নিয়ে গ্রহণ করা যাইতিবা নিষ্পত্তিকে আমেরিকা প্রত্যাহার করিথিবা জনাপড়িছি। আমেরিকার এভাবে পদক্ষেপকে ইরানর বৈদেশিক মন্ত্রণালয় দৃঢ় নিন্দা করেছি। ভেনজুয়েলা ভূকম্পরে মৃত্যু সংখ্যা 3685 বৃদ্ধি পাইছে। গত মাস 24 তারিখে ক্রমাগত ভাবে সেখানে দুইটি শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছিল। এর তীব্রতা রিক্টর স্কেলে 7.2 এবং 7.5 রেকর্ড করা যাইছে। গত কিছুদিন মধ্যে মৃত্যু সংখ্যা ক্রমাগত ভাবে বৃদ্ধি পাইছে। এপর্যন্ত 16,740 জন আহত হয়েছিল জনাপড়িছে। বহু লোক নিখোঁজ হয়েছিল রিপোর্ট করা যাইছে। রাজধানী কারাকাস নিকটবর্তী সিমোন বোলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ভূকম্প যোগ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আন্তঃদেশীয় এবং বহির্দেশীয় বিমান পরিবহন প্রভাবিত হয়েছে। মধ্যবর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রোড্রিগেজ কহিছন্তি, বিকল্প রনওয়ে ব্যবহার মাধ্যমে বিমানবন্দরকে যথাশীঘ্র কার্যক্ষম করা প্রয়াস জারি রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক বাষ্পমন্ত্রী হরদীপ সিং পুরী কহিছন্তি, আন্তর্জাতিক ক্ষেত্রে অশোধিত তৈল মূল্য স্থির কিংবা হ্রাস পাইলে ঘরোই ক্ষেত্রর মূল্য নির্ধারণ দিগরে সকারাত্মক পরিবর্তনর সম্ভাবনা রয়েছে। নয়াদিল্লিরে বিকশিত ভারত সম্মেলনী 2026 গতকাল সম্বোধন করে মন্ত্রী শ্রী পুরী কহিছন্তি, কূটনৈতিক সম্পর্ক, সময়োচিত নীতিগত নিষ্পত্তি, ঘরোই উৎপাদন বৃদ্ধি আদি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন তথা সংস্কারমূলক পদক্ষেপ যোগুঁ সাম্প্রতিক বিশ্ব আহ্বানকে ভারত সফলতার সহ মোকাবিলা করেপারিছি। শক্তি যোগান ক্ষেত্রে সঠিক তথা সময়োচিত পদক্ষেপ যোগুঁ ঘরোই ক্ষেত্রে এলপিজির নিরন্তর যোগান সুনিশ্চিত হয়েপারিছি। প্রভাবশালী কূটনৈতিক প্রয়াস যোগুঁ হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পরিবহন জাহাজগুড়িক সহজ তথা সুগম ভাবে অতিক্রম করেপারিছি বলে শ্রী পুরী কহিছন্তি। ইন্ধন মূল্য উপরে আলোকপাত করে শ্রী পুরী কহিছন্তি, গত 4 বর্ষ মধ্যে ভারতরে পেট্রোল ও ডিজেল মূল্য অন্য রাষ্ট্র তুলনায় সর্বনিম্ন রয়েছে। ভারত ইংল্যান্ড চলিত টি-20 পুরুষ ক্রিকেট সিরিজর গতকালের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড বিজয়ী হয়েছে। নটিংহামর টেন্ট ব্রিজঠারে খেলা যাইতিবা এই ম্যাচে ইংল্যান্ড 125 রনরে ভারতকে পরাস্ত করেছে। 5টিকা সিরিজে ইংল্যান্ড 2-0 আগুয়া হয়েছে। টস জিতে ভারত ইংল্যান্ড

0: 00059 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনিথরে কহি রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: কার্যক্রমের শেষে ধৌলি এক্সপ্রেস সিনেমার ই গীতটাকে শুনুন। গীতকে গাইছেন চিত্তরঞ্জন ত্রিপাঠী, অনুপ্রিয়া আও সচিদানন্দ। গীতকে লেখিছেন ও সঙ্গীত নির্দেশনা দিয়েছেন চিত্তরঞ্জন ত্রিপাঠী।

ঠানু তার গোলা বেলোর ঘোড়কো, মোহকি গোলারে বাট ঘাট ঠানু তার গোলা বেলোর ঘোড়কো, নুহে বাজে মোর নাকে টিকে রোচে সেন তার কুমোর মোহকো, নুহে বাজে মোর নাকে টিকে রোচে সেন তার কুমোর মোহকো, পয়রি সব দিয়াদ গোলে হো হো, পয়রি সব দিয়াদ গোলে চম চম চম চম, কানে মোর তো।

0: ইহাদে শুনুন এই গীতটা, গাইছন দিলীপ বাগ, লিখিছন নেত্রানন্দ বারিক।
1: আরে মা।

শিল্পীঙ্কর কণ্ঠে আর গোটে গীত শুনুন, লিখিছেন রাহাসবিহারী উর্মা।

পুছা পতরা রং রঙেলি ফুলে তার মন ফুল রসিয়া মন বসিয়া কি আর কিয়া দিয়া নিয়া ফুল রসিয়া মন বসিয়া।

শ্রোতা বন্ধু, খরা মাসর টাই টাই খরাতে ডহল বিকল হেলা পরে বর্ষাকে ডাকি বসে দেশন লোকে। টুপুর টাপুর বর্ষার মজা ছুয়ান ও বুড়া তক সভে নেশন। বর্ষা মাসে প্রাকৃতিক দুরুস্থ মনলোভা হি দেশি, আর তার সঙ্গে মাইট উপরে যেতবেলে বর্ষার ছিটা পড়ছি, সে মাইট্র বাসনাতে মহকি যাইছে মন। আগকে কথা হেমা হলে কার্যক্রমর পহলা গীতকে শুনুন। গাইছন অতীপ অসলম, সিনেমা জেহের, গীত রচনা সাইদ কাদ্রি, সঙ্গীত নির্দেশনা রূপ কুমার রাথোড় ও মিথুন।

শ্রোতা বন্ধু, বর্ষা মাসে আমি বনে আদর্তে গছ পত্র যোগাসু। আউ থরে থরে আমি যোগাই থাকার গছ যেতবেলে বর্ষার মাড়ে হেউ নই যাইসি কি নোকসান হইযাইসি আমার মনকে বনে কষ্ট হেসি। বর্ষা পাইন লাগি গছ নোকসান হবার আগরু যদি আমি কিছু প্রতিকার করমা তাহলে আমি আমার যোগালা গছকে নিশ্চয় বঞ্চি পারমা। আগকে এটার উপরে কথা হামা, হেলে ইহাদে শুনুনি এই গীতটা। গাইচন অরিজিৎ সিং, গীত রচনা কুমার, সিনেমা ইয়ারলিফ্ট, সঙ্গীত নির্দেশনা আমাল মল্লিক।

শ্রোতা বন্ধু, কথাটি আছে, জল বিহুনে সৃষ্টি নাশ, জল বহুলে সৃষ্টি নাশ। ঠিক হেনতা গোটে গছ বড়বার লাগি যেতে মাত্রাতে পানি দরকার, তার নু যদি অটকা হয়ে সেটা গছকে বঞ্চাবার বদলে গজর নোকসানি করছি। বর্ষা ঋতুতে আমি নিজের ঘরে জগাই গছপত্র আমার বগিচার যত্ন কেন্দা করে করমা, এই বিষয়তে কথা হেমা কার্যক্রমর পরবর্তী কিছুটা শুনুন। কণ্ঠ শান শান্তনু মৈত্রা, সিনেমা থ্রি ইডিয়টস, গীত রচনা অভিজিৎ যোশী, সঙ্গীত নির্দেশনা শান্তনু মৈত্রা।

শ্রোতাবন্ধু, বর্ষা মাসে গমলা হেও কি কেনসি কুণ্ড হেও যেমতি গছকে জগেইছন, সেতি পাইন জমার লাগি নাই দোন, নাই তো গছ পচি যাবার সম্ভাবনা রহুচি। বর্ষা মাসে গছকে দরকার হেলে যাই পাইন দো, নাই তো নাই। ঘরের বাড়ি হেও কি বগিচা হেও কেনসি নু ভি পাইন জমার লাগি নাই দোন। খরাপ আও ভঙ্গা গমলা কিংবা কুণ্ডকে বদলে দেবার কথা। ই মাসে বনে পোক যোগ গছপতর র নকশানি করসন, তো যথাসম্ভব প্রাকৃতিক কীটনাশক যেন্তাকি লিমতেল র ব্যবহার করিপারবে। দরকার হিসাবে গছকে মঝি মঝি সাইজ করবার লাগি টিকে টিকে কাটি দেবার কথা, আও গজর শুখলা পতরকে বি ছিঁড়ে দেবার কথা। কার্যক্রম র পরবর্তী গীতকে শুনুন, গাইছন অরিজিৎ সিং আও চিন্ময় শ্রীপদা, সিনেমা টু স্টেটস, গীত রচনা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা শঙ্কর এহসান লয়।

ইনো শেষ হল হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা আকাশবাণী সম্বলপুর আপন মানে কার্যক্রম শুণুচার মিডিয়াম ওয়েব 317.5 মিটর তথা 945 কিলোহর্টজ যোগে তথা এফএম মহানদী 101 মেগাহর্টজ এবং নিউজন এআইআর মোবাইল অ্যাপ মাধ্যমে বর্তমান শুণন্তু এক জরুরি সূচনা হীরাকুদ জলভণ্ডার উপরমুণ্ডে বর্ষা।

শ্রোতাবন্ধু, ভারতীয় ক্রিকেট দলর অনেক মহান অধিনায়ক অছন্তি। সেমানঙ্ক মধ্যরু জনে বহু প্রসিদ্ধ এবং বহু চর্চিত অধিনায়ক হেলে সৌরভ গাঙ্গুলি। লোকমানে তাঙ্কু দাদা বলে ডাকিতান্তি। আজি তাঙ্কর জন্মদিন, তাঙ্করি বিষয়ে কথা হবা। হেলে কার্যক্রমর প্রথম গীতটি শুনে নিয়ন্তু। কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং সাথী, কথাচিত্র নসিব, গীত রচনা আনন্দ পক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারিলাল।

শ্রোতবন্ধু, ভারতীয় ক্রিকেট ইতিহাসে সৌরভ গাঙ্গুলি জনে দৃঢ় বুদ্ধিমান এবং সফল অধিনায়ক লে। সৌরভ গাঙ্গুলি জন্ম জুলাই মাস 8 তারিখ 1972 মশায় কলকাতার এক বঙ্গালী পরিবারে হয়েছিল। তাঁর বাপা বঙ্গলা ক্রিকেট আসোসিয়েসনর সদস্য লে। এই কারণ প্রায়ত তাঁর গ্রাউন্ড কু যা পড়ুলে সে ক্রিকেট অপেক্ষা ফুটবল কু অধিক পছন্দ করুলে। কিন্তু সময়ক্রমে সে জনে বহু চর্চিত এবং ভাল ক্রিকেট খেলাড়ি ভাবে পরিগণিত হলে। আগকু তাঁকর বিষয়ে কথা হওয়া হলে কার্যক্রমর পরবর্তী গীতটি শুণন্তু। কথাচিত্র বোর্ডর, কণ্ঠশিল্পী সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক, গীতরচনা জাভেদ অখতর, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক।

শ্রোতা বন্ধু, আমি কথাই হতে সৌরভ গাঙ্গুলি বিষয় সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ক্যারিয়ার কথা যদি কহিবা, তাহলে তাঙ্ক নামরে গোটে 2 শতক, 16টি শতক এবং 35টি অর্ধশতক অছি। এহা ব্যতীত ক্রিকেট প্রেমী মানে দিনিকিয়ারে তাঙ্ক ব্যাট্রু 22টি শতক এবং 72টি অর্ধশতক দেখিছন্তি। সে দেশ পাই মোট 113টি টেস্ট ম্যাচ এবং 311টি দিনিকিয়া খেলিবারে সফল হইতিলে। এই সময় মধ্যে তাঙ্ক ব্যাট 188টি টেস্ট ইনিংসরে 42.18 হারাহারি হাররে 7212 রন এবং 300 দিনিকিয়া ইনিংসরে 40.73 হারাহারি 11363 রন করেছিলেন। বর্তমান শুনুন।

শ্রোতা বন্ধু, সৌরভ গাঙ্গুলি হচ্ছেন সেই চেহারা যে ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বস্তরের অগ্রগণী করে, সেই চেহারা যে ভবিষ্যৎ পাই অনেক নিপুণ খেলাড়ি নির্মাণ করে তাঁকু উত্তম সুযোগ দিয়ে। সৌরভ গাঙ্গুলি সেই না যা বিশ্বাস, সাহস এবং সফলতার প্রতীক অটে। আজ তাঁকর জন্মদিনে তাঁকু অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কার্যক্রমের পরবর্তী গীত হঙ্গামা কথাচিত্রর কণ্ঠশিল্পী অভিজিৎ, অলকা ইয়াগ্নিক এবং সোনু নিগম, গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

বঁয়সী উৰৰ ইনো যে নাম বঁয়সী উৰত আৰু কামাণী কামত ইজাদ মাল্লি ইনে অন্তা কলা যদি মেদুনুৰ আদান যদি নাম বাহাৰী অথৰত আও আলাৰ গানে মিশ্ৰত আলাৰিন যদি খুচি কামা আংগ থালে আদাত বাড়ীটি খুচি আ খুচি নহি যি আগে সাৰ্থকতা আছিলে ইন্না বাৰ্চকাৰ আৰু নিমেদি পদ কথা কাচি নিখাৰ গাজি আজগে লাগান আকাশবাণী তাৰ তিনিমান অশেষ ধন্যবাদ জোহাৰ। হেলে আকুন সুমতি বাগ পাৰ কা গীতো অন্তা মেনত আ গীতনু নে আমি হেলু আস্কানার আ আজ্ঞাঘার মানালনার দেবারচন কিষান তামে পদ্দা ভালু বাহাল আরু নে বঁয়সী আচকানার আর মানালনার কেসে বাহাল পঞ্চায়েতা ফটাটাঙ্গর পদ্মান্তা অশোক ছত্রী আজ্ঞাঘার তাবারা ই গীতু পদেবন মেনত।

0: আজি কেন গীতা শুনমা? আজি কেন গীতা শুনমা? ইয়া
1: আজি স্বপ্ন বনি কথা শুনে দেবে নানি
0: যে আজি আপন আপন জান
1: স্বপ্ন বনি কো আরে আমর এই গীত শুনে দেবে নানি।
0: আচ্ছা আপন কানা স্পিকার দেইছন কে? হেতির লাগি আমার ইকো হচ্ছে আজ্ঞা, স্পিকার নাই দোন হেলা, ইকো হচ্ছে তো ইয়াড়ে আপনার শুনবাকে অসুবিধা হবা, কথা লাগমা বেলা সবু ইকো হচ্ছে। আপনার স্পিকারটা নাই দোন, কাটি দোন।
1: আচ্ছা
0: বেলে ইকো হচ্ছে আজ্ঞা, তো কথা তো আমি সবুলে লাগুছু, তো আমি গীতটা শুনবা আজ্ঞা।
1: হ্যাঁ হ্যাঁ নানি
0: ঠিক আছে,
1: নমস্কার, জয় জগন্নাথ।
0: নমস্কার আজ্ঞা।

0: কথা কি ই যেন কীটনাশক মানে যেন ঝিটসন নাকি বলে সে পবন যেন আরো আছে হেতার উল্টা দিকে ঝিটলে নি কি হেটা ঠিক কাম করছে আর সেমানকর উপরে ভি কিছু ক্ষতি নাই করছে
1: নাই আর ঠিক কহুছ আও দেখো বর্ষা তো যেনটা হউছি আর চাষী ভাই বহন মানে বহু সময় তক নি ভিজা কপড়ারে নাই রহবার কথা আর যেতে জলদি পারুছন কপড়াকে বদলে দেবার কথা জানল কে আর দেখো এই সময়ে জ্বর খাসি ডায়রিয়া আর কত প্রকার চর্ম রোগ ভি দেখা দেউছে বলে সাঙ্গে সাঙ্গ ডাক্তার নাকি যাই করি নিজ ধিপাকে দেখাবার কথা গো বউ
0: আর এইটা কানা হেসি কি খরা হুতবা সাঙ্গে সাঙ্গ বর্ষা
1: কি
0: সবু থির লাগি বল করে দিহি খারাপ বেশি ঝাল বাহার বা কেতেবেলে কেতেবেলে বর্ষা থি ভিজি যাব কি সবু থির লাগি দিহি খারাপ বেশি হেছে
1: হ্যাঁ গো বহু যে শুন তো আজ তো দিন হচ্ছে আমার চাষি ভাই বহন মাঙ্ক সঙ্গে কথাবার্তা হবা বেলে আমার সে লুকু দাদা এটা কথা এই জন শুনমা গে বলছে
0: হ্যাঁ হ্যাঁ যাও শুনু
1: হয় হয়
2: চাষি ভাই বোন মানে সমিয়া এনতা হেলানো আমি একবর্গি গুটে চাষ করি করি আমি আমার কুটুম পুষি নাই পারু কি বাকি যেন খরচা আছে সেটাকে ঠিকভাবে আমি তুলে নাই পারু হেতির লাগি ঋতুকে জানিকি বিভিন্ন চাষ করবার সাঙ্গে সাঙ্গে হেতির লাগি আমি ভিন ভিন চাষ ভিন ভিন সময়তে আমাকে করবারকে পড়ুছে আউ চাষী ভাই বোন মানে আমি একবর্গি গুটে চাষ করি করি আমি আমার কুটুমকে পুষি নাই পারু তার সঙ্গে সঙ্গে আমার যেন পরিবার যেন বিভিন্ন খরচ আছে সে খরচকে আমি পৌঁছি নাই পারু সেথির লাগি বলিকি আমি বিভিন্ন সময়তে বিভিন্ন প্রকার চাষ করবারকে পড়ছি এই কথা প্রায় আমি সবই জানুছ আজ আমি হেমতা জন চাষিয়া আমি ডাকিছু যে ভিন ভিন চাষ করুছন আসে ক্যাঁ ক্যাঁ চাষ করুছন সে বাবদে আসুন তাহাকে পচরামা জোহার আজ্ঞা
3: জোহার
2: আপনার পরিচয় টিকে রাখবে আজ্ঞা
3: হ্যাঁ মোর না মিত্র হন পটেল গাঁ লাংবাহাল লয়ডা আনতা অনেক প্রকার চাষ করছি
2: আপন কে কে চাষ করছেন আজ্ঞা
3: অদা হলদি মুগ ধান
2: অদা কেতে করুছেন
3: অদা প্রায় 30-40 ডিসমিল বাজির আছে
2: হলদিটা
3: হলদি ভি 30-40 ডিসমিল আছে
2: মুগটা
3: মুগটা একড়ে
2: আর ধান
3: ধান তো বেশি টিকে করছি
2: আমার অঞ্চলে তো প্রায় সমস্ত ধান চাষ করছেন সেতিল ধান বি আপনার বেশি করুছেন আমি তো সব চাষ বাবদে কথাবার্তা হ্যাঁ আজ্ঞা আমি প্রায়তঃ দেখছ আমার ইয়াড়ে অদা হলদিটা প্রায় কম লোক করছেন আজ্ঞা বলে আপনি যেহেতু অদা করছেন বললে হলদি করছেন বললে বলে অদা হলদি বাবদে টিকে কথাবার্তা হ্যাঁ আপন কেতে অদা চাষ করছেন আজ্ঞা
3: অদা 30-40 ডিসমিল জায়গা হব
2: এটা অদা চাষটা কেতে বছর হল আপন করে আসছেন
3: অদাটা হয়েগল আমার 4-5 বরস হলান করুছে আউ মতে তো লাভদায়ক জিনিস লেখে লাগুছে
2: আজ্ঞা
3: আউ ইনে বিশেষ করে তার বিক্রি বটা ভল হউছে
2: আজ্ঞা
3: 2 পয়সা ভল মিলুছে
2: আজ্ঞা আমি যেতেবেলে অদা চাষ করবার লাগি যাউছ আজ্ঞা সবুন বড় কথা হউছে ম্যাড আজ্ঞা মিলা জন চাষি তো অদা চাষ করবার লাগি মন করবা কেনদা মাটি সে চাষ করলে সে ঠিকভাবে লাভ লোক দি পাই পারবা আজ্ঞা
3: এটা বিশেষ করে দোরসা মাটিরে ভল হইছে যেন মাটিটা কি হালকা রহিছে সেনে তার কন্দা জাতীয় জিনিসে সে কমজি ভল পারছি
2: আপনি দোরসা মাটি হইছে বলি কইলে অদা লগাবার আগরো আই তার মাটির প্রস্তুতিটা কেনভে করুছন আর কেভুইটা আরম্ভ করুছন
3: মাটির প্রস্তুতি 2-3 ওড়া ট্রাক্টরে জ্যোতি দিকরি হালকা করে দেবার কথা মাটিকে
2: আইয়া
3: আর তার উতারণ যেটা এবে তো সড়া গোবর খত প্রায় মিলবার নি
2: আজ্ঞা
3: কেনসি বি কম্পোস্ট দেইকরি তাকে সমতল করি করা যিবা আর এটা ঠিক জুন মাসে মানে তাকে সমলপুরি ভাষারে মুড়ি অসড়িয়া কয়েছ
2: আজ্ঞা
3: মুড়ি অসড়িয়া টাইম না লগালে
2: আজ্ঞা
3: এই চাষটা ভালেছি
2: আজ্ঞা যেতেলে অদা লগাবার কে যাওছ না আজ্ঞা বিহন পাচরটা আমাকে খোঁজবার কে পড়বা আজ্ঞা বলে বিহনটা কেন খোঁজছেন কি যেটা আপন অদা আগুরো চাষ করতেছেন সেটাকে হি বতর করছেন বিহন লাগে প্রস্তুত করছেন
3: যেন অদাটা নিজে চাষ করতেছু সেটাকে রখা হইতেছি আর সে সময় আনে বহরে গিরি সেটাকে চাষ করছেন
2: আপন যেন অদাটাকে বিহন বনাবার লাগি প্রস্তুত করছেন তার ব্যবস্থাটা কেনটা করছেন কি হেন্টা অদা অমল হই সারলা পরে হে ভিতরে অদা আনি প্রকাশন কি যেটা বিহন করছন সেটাকে গোটে অলগা আকারে রকসন
3: সেটাকে ঠিক গোটে জায়গারে গদা করি করি তাকে বাইল ঢাপি করি রখা হইতেছি যেমতির লাগি কি সে বাইল ঢাপি হইলে সে অদাটা শুখে

0: আর সেটা জুন জুলাই মাস তো রহিপারছি
1: হে বত্রে রহবানে কাই গে আপন ওদা যেতুলে লগোছ নাই গে আপন তো কইলে জুন মাস জুন আমি মুড়ি বসড়িয়া বলি কহুছু মুড়ি বসড়িয়া বিহন ব্যবস্থা করছেন ওদার বিহনটা আপন কেতে কেতে দূরিয়া লগোছ নাই গে
0: গছ কু গছ 6 ইঞ্চ আও ধাড়ি কে ধাড়ি 24 ইঞ্চ মানে 2 ফুট লগালে ঠিক তাহাকে জায়গা মিলছি কমজি পারছি
1: আজ্ঞা চারা লগালা বলি কি আজ্ঞা ওদা লগালা বলি কি কিন কিন জিনিস প্রতি আপন বিশেষ করে ধ্যান দেন
0: অদারে সড়া রোগটা বেশি লাগছে
1: আজ্ঞা
0: সেতির লাগি মঞ্জি কে টিকে বিশোধন করি করি লগালে এই জিনিসটা কমছি
1: কারণ কেন লাগি বিশোধন করছ না আজ্ঞা
0: বহুত প্রকার জিনিস মিলুছে এসেন বাজারে থিরাম বাবেস্টিন মাংকোজেব এন্দা বহুত অনেক জিনিস মিলুছে সেতি গুলেই করি তাকে বিশোধন করি করি লগালে সড়া বেমারটা টিকে কমছি
1: বিহন লগালা উত্তর আজ্ঞা কত দিন পরে আমার ওদাটা গছ হয়ে যায় আজ্ঞা
0: মাসে খন্ডে লাগি যেছে আজ্ঞা
1: আজ্ঞা ওদা লগালা পরে আজ্ঞা পানির ব্যবস্থাটা কেনটা কেনটা করুন
0: আমি লগন স্যার গোটে পান প্রায় দিয়ে দেসু বর্ষা নি হওয়া হলে
1: আজ্ঞা
0: আর গোটে বর্ষা পরে ঠিক জুলাই মাসে টিকে টিকে মঝি মঝিরে বর্ষা হয়ে যেছি
1: আজ্ঞা
0: আর সেটি নিয়ে সে গছ হয়ে যেছি যদি বতর নি হলা বর্ষা টিকে নি হলা হলে ফের থরে পানি মড়ে দেসু
1: আজ্ঞা
0: আর গছ হেলা পরে অটোমেটিক তো জুলাই অগস্ট বর্ষা হওয়া আর এদের গোটে বিশেষ জিনিস ধ্যান দেবার কথা যেন জমিরে অদা লগাবে সে জমিরে পানিটা জমি কিনে নি রহবার কথা
1: আজ্ঞা
0: পানিটা তলাড়ে নিগড়ি কিরি পলাবার কথা আর পানি যদি জমি গলা হলে সব অদা খারাপ হয়ে যেছি কুহি যেছি পচি যেছি
1: আপন তো কইলে পানি জমা না হওয়ার কথা বলি কইলে আর গোটে কথা শুনবার কি মিলছি টিকে ছাঁতলিয়া জায়গার ওরা ভলেছি বলি করে শুনবার কি মিলছি বলে এই কথাটা কেতে দূরে সদ আজ্ঞা
0: ছাঁতলিয়া করলে ঠিক কিন্তু এবে আমি তো করুছো প্রায় ছাঁতল সেটি নাই
1: আজ্ঞা
0: আর সে জায়গার বি করলে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর তক হেতকি বেলে খরা দিয়ে কম হেসি আর বিশেষ অসুবিধা নি হয়
1: আজ্ঞা আর আমি চাষবাস করুছু বলে তো রোগ বেমারটি অছে আজ্ঞা নিহাতি ভাবে বলে অদারে কেন কেন রোগ পোক লাগুছে না আজ্ঞা
0: অদারে বিশেষ কিছু রোগ নি লাগে যেটা লাগছে গোটে সড়া বেমার যেটা কহুছু সড়ি যেছি তার মূলর সড়ি যা পানি বেশি হলে বি বেমারিটা জহ লাগছে বিশেষ করে আও অনেক পোক নেই লাগে অদারে
1: আজ্ঞা অদা লগালা পরে আজ্ঞা কতদিন পরে এটা অমল হচ্ছে আজ্ঞা
0: ম্যাক্সিমাম আজ্ঞা 4 মাস মানে 4×12 দিন
1: 120 দিন পরে অদা কুড়বাটা বতর হচ্ছে নাকি আজ্ঞা
0: হ্যাঁ
1: এটা কি কুড়ু জানি কেন দেখি আজ্ঞা
0: দেশি হিসাবে কুড়ুছু কুয়েল রফারে কুড়ি করে তাকে অমল করা যাচ্ছে
1: অমল করি সেলা পরে সবনু বড় কথা আজ্ঞা যেন থিলে চাষি নিজের ঝাল বহিতিছি সেটা হচ্ছে বিক্রি মোটা আজ্ঞা যদি লাভ লব্ধি নেই হওয়া বলে চাষিটি কাহিঁ হলে চাষ করবা বলে বিক্রি মোটাটা অদার কেন্দ্রে কেন্দ্রে করছন
0: বিক্রি মোটা আজিকালি সবু মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে খোলা বি বিক্রি হয়ে যাচ্ছে আর দরকার পড়লে ব্যাপারী মনকে বি আমি দেই দেসুন
1: অদা ইথর কেতে কেতে পাইতিলে আজ্ঞা
0: 3-4 কুইন্টাল ওদা হেইদেলা 30 ডিসমিল জায়গারে
1: আপন হলদি কথা বি কহুতিলে নাই বলে হলদিটা কেন মাটি ভাল হচ্ছে আজ্ঞা
0: হলদি বি দর্শা মাটি যেন মাটি হালকা রহবা কন্দা জাতীয় জিনিসটা ভাল হচ্ছে
1: আজ্ঞা
0: আর হলদি বি দর্শা মাটির লাগি ভাল
1: আপন হলদি লাগি মাটির বতরটা কেহ করুছন
0: এ বি ঠিক জুন জুলাই মাসে অদা লেখে অবিকল অদা লেখে চাষ করা যাচ্ছে
1: আজ্ঞা তার চারা লগাবার প্রস্তুতিটা কেন কেন করছেন হলদি লাগে
0: অদা যেমতি হলদি সেমতি
1: অদা যেমটা হলদি নে কেন বলে এটা গচ্ছে গজ আর কে আর কে দিকে রাখছেন
0: সেই 6 ইঞ্চ 2 ফুট দূরতা রাখবার কথা
1: আজ্ঞা
0: শুনুন
1: আজ্ঞা
0: আর হিড়ো মনকে টিকে মাটি চড়ালা বলে সে ভিতরে কোনা তার হাসি
1: আজ্ঞা ই হলদি আপন যেন বাহার করুছেন আজ্ঞা হলদি যেন বাহার করুছেন আমি এটাকে দুই প্রকারে বিক্রি বটা করছেন আজ্ঞা গোটে কঞ্চা হলদি আকারে বিকুছু গোটা গোটা বিকুছু পেরেই করি বিকুছু আপন কেন করে বিকুছেন আজ্ঞা
0: এটা হলদিটা পাউডার করি করে বিকিলে ভাল মুই পাউডার করি করে বিকিবি বলে ভাবুছে এই বর্ষ পহেলা করছে হলদিটা
1: আজ্ঞা
0: ইচ্ছা আছে নয়ে বিকে বিকিবি
1: আর গোটা আকারে বিকিলে এতে লাভ নেই বলে ভাবুছেন কি কেন
0: হ্যাঁ গোটা হিসাবে বিকিলে লাভ

কাহাকে জানা জনম আর মরণ কাণ। ই অজনা তত্ত্ব ভিতরে ঘাঁটি হবার টিকাকে তো জীবনে জীবনটে জিঁলা ভিতরে মনুষ কাণ পাইছি, কেতবেলে ছাউ ঝকে তো কেতবেলে ধোকা গড্ডি, পনির উকিয়া তো ওয়াঁস কলা মিশমি সন্ধ্যা, ইহাদে খাল তো আর ঘাকে ঠিক, কেন মনুষ্র আয়ক লুহে উদাসর্ষ তো কার মুহ হসি চর্য, তথাপি মনুষ চিঁসি জীবার লাগি জীবন আর জীবন লাগে জীবা, জীবারই মোহমায়ানো জীবন হ্যাঁ।

0: ঠেঠো মানে বিহারী দাদা,
1: সব ভাল তো?
0: পুলিশ নৌকরিরে কোণ ভল আউ কোণ খারাপ রে বাবু। পকে জুড়াক যদি গরম অছি ভল, আর থন্ডা থিলে খারাপ। যে দে জলদি মোর কোটাটা দেই দে তো, আর দেখলু কোণ ভগবান তোর মঙ্গল করুন। হও মু টিকে যায়, ইয়াড়ে ফে ডিউটি কলে যাই তো।
1: অলংড়ু
2: বাবু
1: নীরা কেন আছে?
2: এটা মুই কেনতি জানসি।
1: এই মো সামলেকি কথা কহ।
2: মুই কেনতি জানসি এ কবার কে যাইতিবা কেন?
1: হ্যাঁ অকাত ভিতরে কথা লাগ।
2: তার নক কাম থিলা ভাই।
1: ভাই বন্না বিহারি আয়, বিহারি দাদা পচরাবু নাই, যেকি পচরা জিবা হেকি কহবু। নে বক্সিস রক।
2: কি 10 টাকা? নাই বাবু থাউ।
1: হাবে রক বলি পরে রক, নিরকে কই দেবো মুই খুঁজে দিলি বলে।
2: দাদা হইছে, দাদা হেলু বলি কানা সমকু ঘিনি পকাইছু। কেতেবেলে কবার ফিরলু? তোর কাই হলা রে?
3: মোর যা হলে বলে তোর কাই যায়?
2: দাহি পকড়া জাহি বাজু বুনকে তো চিয়াবা গা।
3: যা যা হসু রে।
2: এ নির রে, এ টকা জুড়ে দে নগা বিড়ি খাড়ি করমি।
3: তোর ভিক মগা পয়সা তো ঘিন না?
2: নাই গা তুই দে।
3: পায়ন দেইছু কবার করি করি সখালু বেল বুড়ি যাউছে।
2: এ গোর জুড়ক থিলে মুই হেলে কবার কে নাই যাইতি, কা করমি? মন ভিতরে পর্বত গালবার তাক তহক সিনে অছি, বুড়িটে গোটে নাই কথলে মূর্বুতে।
3: ছা মন উনা নাই কর, মুই তো অছে। এক আছে দুই বেলাকে দুই মুঠা তো তোর অখঞ্জ নাই হবার, আর ভিক নাই মাগত।
2: মতে খানা সুখ লাগুছে? মোর মন জানে কেতে বাসি যে মতে লোকর আগে হাত পতালা বেলে।
3: এতকি বাসি তো ছাড়ি নাই দেবার কাহা লাগি?
2: ঘায়ে ঘায়ে তো ভাবসি মুই জিছে কাঁ করি, কাঁ হেলা যে এতকি হঠটা হেতেল বিনগুড়ে ঘেঁসরি ঘেঁসরি করে বঞ্চিছে। মরি যাইতি বলে হেতা, কাহারি রাখু লহ ধারে গলে নাই নিজিরতা।
3: মুই ভিল মরি গলে নাই হেতা, মোর আগে কি পছে?
2: ফেনতা নাই কহবু নগা নীর।
3: নাই কইমি তো কাণ করমি, তুই খালি কইছি কিছু।
2: তুই বুঝু নাই কেনতা, তোতে কাহারির হাতকে অনসরিবার নাই পড়ে কি কাহাকে আশ্রা করবারকে নাই পড়ে। মুই তো পরকে আশ্রা নাই কলে ঘরে চলি নাই পারে।
3: তোর গোড় জুড়াক নাই না বলি তোর চিন্তা, মতে দেখত একলা মাইঝিটি পেটর চিন্তা মান মহতর চিন্তা কেতে আকট কেতে নিন্দা।
2: মাইঝি জনম তো মহাপুরু দেইছে, কা করমা?
3: মাইঝি এলি বলে পাপ করলি কি গায়ে মাইলি? খালি অররা মানে হি মনুসান পায়ন দেইছো।
2: এ এ নির আজ তোর কান হইছে বলুছে? এ নির আজ তোর কান হইছে?
3: কান হেসি ভাই গরিব টুকে
2: কি কাম বয়লা কহ তো।
3: মা বুয়া ভাই বহেন হই কুটুম কে থিতে বইলে মতে কি টুঁড়ি পেরতা কে? হেতি পের রেডি চললে যাই টুঁড়ি চলুছে, খাইলা মাখলা দিনে বুড়ি টাকর চিন্তা।
2: আমার ভিতরে কেহেন্সি লেতা সিনে নাই, ফির ভি মতে লাগসি আমার ভিতরে গুটে বড়েটে লেতা বড়েটে ভাব অছে। নাই হেলে মহাপুরু হেলে আমকো কাহি জুটাতা? হে দিনে রেল লাইনু তোতে মুই বঞ্চাতি নাই, মোর গোড় জুড়ক যায়তা নাই কি তুই মতে ইনো আশ্রা দেতু নাই।
3: হ্যাঁ মুই গানো শহরকে আয়তি নাই কি সবু ঘটতা নাই।
2: সথে গানির বিশ্বাস কর, তোর দেহে চাটিতে রঙি গলে মোর দেহে হাতি চালি গলা মেতাল লাগসি। তুই কবার করি পলালে মনটা ভয়ে বিছু লাগসি, ফের কবারু ফিরিয়ে আইলে অয়েল লাগসি। সথে লো আঁখ ফুটি যায়।
3: কায় কায়টা বলছু যে বুয়া, মুই তো থিপে নাই বুঝে।
2: আচ্ছা কহতো কহতো খা আজ তোর কি লাগলা যে?
3: জানলে কা করবো?
2: তার ঢেঁটু মুরকুটি নেমি।
3: হাত বইলে গোড় নয় ঢেঁটু মোর কুটুছি। এক আসি মুই রন্ধা বসাউছে ইতি তাই নাই আবু।
2: তুই ঠিক কহছু নীর, ମୁଇଁ ତ

0: অপারু লোক, কাঁ করমি রে, কিছু করি নাই পারে, কিছু বিল তো করি নাই পারে, কিছু করি নাই পারে।
1: কেতে
0: দিন তো কেমতি একলা রহবু,
1: কেমতি সে দুখলা হেমি,
0: বিহা হে যা,
1: হ্যাঁ লোক তো বোর বাট অনসরি করে যুগি বসিছেন যে বরণ মালা পকে করে বরি আনমি।
0: তোতে বরবার কাহি পড়বা লো, তোতে তো লোক হঁকা তহকা হেকরি বন্ধেই নেবে যে। আচ্ছা এ নির, তুই স্বপন দেখছু?
1: দেখছি।
0: কানা
1: মোর জীবন আর মোর জীবনে গুটে মনুষ্টে,
0: তার কথা ভাবছু?
1: হ্যাঁ।
0: কানা ভাবছু?
1: কিতনে কিতে কথা ভাবছি, কেন দেশর যুবরাজটি ঘোড়া চড়িকরি আয়তা আর মতে মতে তার রানী করতা, আমি পান্থিকে যাইতু মহলটি রহিথিত, মহলে হাতি দাঁতর পলক থোয়া হইতা, দাসী নকর ভরণ ভরণ হুকুমকে হাজর থিতে, ছতু ন ভজা ঘি গুড়সে চারিআড় ভাসি যাওথিতা, পাট আয় অলঙ্কার থি গুড়ু মূর্তক ছাই হয়ে যাইথিতা, চারি কুতি পুচকনার গন বদলে ফুলর কহর থিতা, হেলে
0: হেলে
1: স্বপন তো অন্ধারে আইসি, উজ্জ্বল হেবার আগুন ফের পলে যাইসি, যেটা কেবে সত নাই হুয়ে।
0: হেসিল ঘা ঘা স্বপন গলে সত হেসি।
1: আচ্ছা কাশি, তুই কেবে স্বপন দেখিছু?
0: তলে মাঠ উপরে মেঘ, কোস কোস ধুরিয়া তো খালি সুইন আর সুইন, স্বপন কানা দেখমিল নির, মুই নিজে তো গোটে মহা সুইন হ্যাঁ।
1: ফির ভি কিছু মন নাই লাগে,
0: ঘর সংসার ছোয়া মাইজিকে কার মন নাই নির। আচ্ছা হে ফুল গছকে দেখুছু? মন লাগলে গলে হে গছর ফুল তো নুহে যে হাত লহতে করে তুলি আনবু।
1: হে ফুলটা যদি মুই তোর লাগে তুলি আনি দিয়ে।
0: নির তুই তুই মোর লাগে?
1: হ্যাঁ রে, তুই খালি থরে হ্যাঁ কই দে।
0: নির নির নাই মানে থাও গা, লাজ লাগুছে।
1: আরে আরে কহ মন কাই লাজ,
0: দেখ দেখ কা মুই কেন্দ্রেশ্বর যুবরাজ নহে কি মোর মহল নাই, পুচকুনার গন্ধিতি মোর চারিয়ার ভন ভনেই যাউছে, ফুলর কহর নুললে এখানে নাই মিলে নির।
1: ওহো কহ না জলদি,
0: দেখ আচ্ছা মু গুটে কাম করুছে, রহ রহ মুই হে ফুল তুলি আনুছে, হ্যাঁ রহ মুই হে ফুল তুলি আনুছে।
1: ই ফুলে তোর এত কি মন? আরে আরে কাছে এটা কাম করছু? আরে ই ফুল মতে কাই মখুছু?
0: ই ফুল যে মাখিছে সে ফুলে মোর মন
1: কাছে, তোর মুহ কেবে দেখিছু দর্পণে? আদে নে নে ই দর্পণ আর দেখ বনে করি দেখ, হাতে নাই না ধন আর রজার ছিকে মন, মতে মন করছি লেংড়া কাহি।
0: আরে লেংড়া হেলি বলি মুই কানা মনুষ নুহে, হ্যাঁ লেংড়া হেলি বলি মোর কানা জীবন বলি কিছু গুটে নাই না, লেংড়া লেংড়া লেংড়া কান কিলি হয়ে গলান এই গুটে কথা শুনি শুনি, আপে তোতে বঁচাবার লাগে মুই লেংড়া আয় সৌক নাই না হলে মোর গোড় জোড়কর সঙ্গে সঙ্গে মোর জীবনটা হলে ফলে যাইতে তা বাপুরু মোর গোড় সিনে নেই গলা, মোর মন তো নেই নেই মন কে মন কে কা করবে বাপুরু, কেনতি করি বুঝাবে মুই কেনতি করি মোর মন কে বুঝাবে মুই। নাই চুম নাই চুম।

0: নাইচুম নাইচুম ভমরা তুই, নাইচুম গো ফুল নাইচুম, নাইচুম নাইচুম ভমরা তুই, নাইচুম গো ফুল নাইচুম।
1: নীরব নীরব, মুই পিতা লাগুছে নাই আর হে ঠেঁট সাত করুছে তোকে, এ গলার মুই খারাপ লেঙ্গড়ু হ্যাঁ।
2: ই রোজ রোজ মুই ডাকি নাই পারে, যার খাইবার আছে ঠিক সময়তে আসব।
1: মরি নাই যাবার তুই খাইবার কে নাই দেলে, কাহি আসি হে আমার ঘরকে? নাই নাই আমার ঘরকে হে কাহি আসি? দেখ নীর কহি দৌছে, দিনে নাই দিনে তোতে হে বরবাদ করে দেবা।
2: তোর পোমাই পনাই হন, মুই হেমি মুই, তোর কাটা সরি যাচ্ছে রে।
1: হ সরি যাচ্ছে, ইনু ইনু সরি যাচ্ছে, মোর আত্মা ভিতরু উরপু হেকরি উদরি যাচ্ছে,
2: বাধি যাচ্ছে।
1: হ বাধি যাচ্ছে, আর বাধুছে বলে কহুছে না হলে নাই কহতি তোতে মুই, বাধুছে বলে কহুছে মুই।
2: মরি
1: গলা কাতি, মরি গলা।

0: জলদি বাহার তো ফিল্ম দেখি যা লেট নাই কর আচ্ছা শুন মুই সে সিনেমা হলে ডাকি দিবি জলদি পৌঁছবু
1: নীর কাহিঁ যাওছু
2: মুই যাই যাই তোর কাহিঁ যাওছু
1: দেখ মোর কথা মান তুই হেতার সঙ্গে নাই মিস নীর হে ভল লোক নুহে সে
2: ভল লোক নুহে তো কান আয় সে
1: গুন্ডা বদমাস আয়
2: মুনুস তো আয়
1: আর কাহিঁ মুনুস না পাইলু যে শেষকে দেখ নীর তোতে হে বরবাদ করে দেবা
2: মোর কথা মুই বুঝমি তোতে কেন চেউছি
1: হ্যাঁ চেউছে ইতি লাগে কি তোতে তোতে মুই ভল পাইছি দেখবু দেখবু দেখ দেখ নুহা শাড়ি সিন্দুর চুরি কপিন পয়সা কলে জমেছিলি নীর তোর লাগে খাস তোর লাগে ভাবিলি তোর হাত মুই ধরবি জীবন সারার লাগি ধরিমি হলে তুই
2: হেতি লাগি তো মোর সুখ তুই আজ সহি নাই পারবার
1: কা বইলু তোর সুখ মুই সহি নাই পারবার আরে কুহড়িতে নাই পহরু নীর কুহড়িতে নাই পহরু পানি পহরু আজ তোতে যেটা সুখ লেখেন লাগুছে কাল হেটা তোতে দুঃখ দেবা
2: তুই কেন সুখটা দেবু রে
1: জীবন ভর ভল পাইবার নু তোতে ওয়েতকা সুখ আর কান দরকার নীর
2: ভল পাউতুব আর গুলগুলা করকে মারুথুব ই চান্না আঠনা ভিক মাগি মাগি মো লাগে কেন স্বর্গর চানটা ঘিনি আনবু রে উল্টা জীবন ভর তোতে পুষি পুষি মুই মরমি
1: হেতি লাগি হে গুন্ডা টাকর নো পয়েন পড়িছু
2: গুন্ডা হেলে গলে সে তোর নো জহ সুখে রখবা
1: তো যা
2: যাউছে হেতার নিকে যাউছে
1: খালি হেতার নিকে কা করি সমকিরণ নিকে যা হাজারে লোকর সঙ্গে মিস
2: মু সমলে কি কথা কও কাছি কউছে
1: মোর মুহু তো মুই সমলেই নেমি নীর সমলেই নেমি মোর মুহুকে মুই হেলে কাল যদি কেন কানাটে হে গলা তোর তোর ইজ্জত কে সামলাবা
2: ইজ্জত সিনে যিবা ভোকে তো নাই মরে সব বেলে অহংকার হে মোলা মোর খাইলা মোর পিলে মোর
1: আরে মূল কন্তর তোতে উধার সুজুছু তোতে থরে বঁচেইছিলি বলি কেহেন্তি দয়া না করবার মোর উপরে মুই অহংকারে হউছে নাই মুই আরে যদি মুই অহকারে হউতিলি তো সেদিন তোতে চলতা রেলগাড়ি নু বঁচৌতিলি কাঁ করি হ্যাঁ আর তোতে বঁচাবার লাগি বলি মোর দুই গোড়াই নাই গইতি যদি তোতে অহকারে হউতিতি বুঝলু আর আজ অপারু লেখেন তোর আশ্রান কুকুর লেখেন ইন নাই জিউতিতি মুই মুই অহকারে হউছে মুই।

0: কাঁহি গলা কান্দি রহে কি বেলতো সকালে বেল বুড়ি গলা এ নিরহটা কাহি যাইছি যে কাকে কিছু কহে ভিল নাই নিরহ এ এ নিরহ কাঁ হেলা রে আরে আরে তোর কাঁ হেলা
1: বত মাফ করে দে কাছে তুই তুই ঠিক কহতিল সে সে মানুষ নয় সে গোটে রাখে রাখে
0: ও তুন পর নির তুন পর তুই মতে আর কিছু নাই কহ নির আর কিছু নাই কহ
1: কাশি কি কাশি কাশি মতে তুই হল পাইছো না জীবন ভর মোর হাত ধরবাকে যাইছো না বাটে ঘাটে কুলিয়া কুকুরার হাবড়ে পড়বার আগুন তুই মার তুই মোর হাত ধরে পকারে কাছে
0: নির
1: তে মোর হাত ধরে পকা নে নে সিন্দুর ধর আর মোর কপালে মোর কপালে বকেই দে এই চুড়ি মোর হাতে পিঁধেই দে বকা বকা কাছে জলদি কর

জনম হেলা উত্রু মরন্তক মুনুষ যেতবেলে জীবনটি জিঁসি কাহাকে মিলসি পা তো আর কাহাকে পুই, কার ভাগে অন্ধার তো কার ভাগে উচ, তথাপি সে জিঁসি পাপে হো কি পুণ্যে, কারণ জিঁবার তার ধরম হ্যাঁ। আজ নির যেনঠানে ঠিয়া হয়েছি সেঠান কেন বুঝলে কি অন্ধারে, সেঠানে সে যাহা করুছি কাণায় সেটা উইন কি পাপ।

অহল্যা। গৌতম মুনিঙ্কর ভার্যা পরপুরুষর প্রতি দুর্বলতার লাগে নিজর স্বামীর দ্বারা শাপগ্রস্ত দ্রৌপদী দ্রুপদ নন্দিনী যাজ্ঞসেনী কৃষ্ণ এক নুহে দুই নুহে পঞ্চপতির পত্নী তার স্বামী বালির মৃত্যুর উতারু সুগ্রীকে পতিরূপে বরণ কলে ঠিক মন্দোদরী যেন্তা বিভীষণকে বরণ করিলে স্বামী রাবণঙ্কর মৃত্যু করে কুন্তী কুমারী অবস্থানে মাতৃত্ব লাভ কলে কর্ণকে জন্ম দিয়ে পতিঙ্কর উপস্থিতি সত্ত্বে

0: एक मुझे मिलो माँ, एक मुझे मिलो माँ।
1: जाऊ छे
2: তুই শেষকে একটি তলকে খসরে গেলু?
1: তুই তুই নু ভাগ, বিহারি জানলে
2: মা হেবার সধ তো তোর ভাসি যাউছিল। তোর ছুয়াকে কাল কিনেই পারবু, তার বুয়া কে? বুঝকুনার পোক লেখেন বঁচবা তোর ছুয়া।
1: নাই নাই কাছে, ওর ছুয়া মনুষ লেখেন জিবারে, নালে বুঝকুনা নুনি ফুলার কহার মিতার।
2: তো মোর দুঃখ পাই
1: অরেও চিত ইতি লাগে কি মোর গর্ভে সে চলুছে খেলুছে লড়তুছে। তাকে তাকে মুই জন্ম দেলি রে, সে সেই দুনিয়া দেখবা ফুলর কলার লেখে বড়ি বড়ি বক বগানো ফুটবা। তুই তুই দেখবো কাছে এই দুনিয়া যে আজ মতে প্রস্তুতি পাবুছি নেই, ওর ছোয়া কাল অতি এন্তা নাই পাবে, অতি অতি সে ঠিক চিনবা ঠিক বুঝবা।
2: আর যদি ঠিক নাই চিনে ঠিক নাই বুঝে?
1: নাই নাই কাছে তোতে মারি পকাবে রে, তুই তুই পছে আসবো, তুই পছে আসবো, যা যা।
3: এ নীরা,

0: চল মাল বাহার কর।
1: মোহি এই অবস্থা দেখুছ? ইথি কেন গরাকটা এবার যে কমানি হেবা কহ তো।
0: তোতে পেট ভাঙবা লাগি কহিতলি কি নি? কহিতলি কি তোতে পেট ভাঙবা লাগি? শালা ধন্দা খোটা কর দেউছি।
1: আইছ ধন্দা সব বন্ধ।
0: কা বলু? ভুখে মরি জিবু, ভুখে মরি জিবু। গলির কুকুর ভিতরে না পচরে উল্টা পুলিশ কে খবর কইবি ধন্দা করছে বলি কি অন্ধার হই জিবু তুই।
1: কা বইলু? মুই ধন্দা বালি আই, মুই ধন্দা বালি নাই। কার লাগি রে মরণ খিয়া? মোর ধন্দাতে তো তুই বঞ্চিছ, মুই আই ধন্দা বন্ধ কর দিয়ে তুই কাল ভুখে মরি জিবু।
0: চুপ, চল চল ভিতরে চল, আজ মোর সেবা করব।
1: তুই তুই মনু সাও কি পশু বাবু, দেখো যে মোর হালত।
0: যাহা চাহিমি তাহা করমি, মরা দায় তোর মুই, মরা দায়।
1: কাহির মরত ভাগ ভাগে জানো?
0: চল চল কোচা, চল
1: নাই
0: চল
1: চল
0: চল কোচা।

0: দেখা করছে
1: কিছু না
0: কানে যা
1: আমার কোনো মায়ের দিকে
0: মায়ের
1: হ্যাঁ লোক মনে করলে দুর্গা পুজো তুমি লাও বা
0: তোর সুদে বাবা ভারী মারি তো দেখি খাই দেবে
2: আরে ছোয়াটাকে পিটলে সে কে জানে রে, হ্যাঁ ছোয়াটাকে পিটলে সে কে জানে বুঝলু, কুকুর রিস গাহড়া কচড়ালে কিছু লাভ না মিলে। আরে দুর্গা পূজাতে বেশিয়া ঘরের মাইট লাগছি বুঝলু, তোর ঘরের মাইট না লাগবা তো আর কার ঘরের মাইট লাগবা রে, আর কার ঘরের মাইট লাগবা
0: ভগবান হে মা, তোর পূজাতে পরে মোর ঘরের মাইট লাগবা।

0: নে বেটা, কিছু নেই, তুই শুই পড় বেটা, শুই পড় তো ঠিকই, কিছু নেই বেটা, তুই শুই পড়। কাহি গলা যে সে কাশিটা এতকি বলতক নাই আহলা, তোকে যে পড়তে যাচ্ছি ওই কাহা করছে কাছে, তুই তুই এলো একলা? ডাক্তার জি, আরে ডাক্তার কাম করি নাই আই মলা।
1: ইজ্জতদার লোক তোর ঘরকে আইলে তার ইজ্জত আর রহবা? আরে তুই তো গুটে
0: বেশি, হ্যাঁ বেশি আয়, তা বলি করে কানে মই মুনু শুনু হে। নাই বেটা, তোর পর শুই পড়তে থাকে, সবতি হঠাৎ সবতি গুলগুলা, কাল খাইবার ঠিক লাগে গুলগুলা হেলি, আজ পেটকে মুঠি মিললা বেলকে মান মহত লাগি গুলগুলা। ওই ওই কেনতা করছি রে, কেনতা করমি রে কাছে।
1: তোর কেহেন্সি কথার জবাব মন নাই ন নীর, তোর তোর কেহেন্সি কথার জবাব মোর পাখে আজ নাই ন।
0: নাই পিরে পরে যাব কেতেবেলে,
1: ভল এটা মরি যাইতি বলে লোকর আগে হাত পথে পথে ঠিক মাগবার ন মুক্তি পাই যায় কি সবুদিন লাগি দুনিয়া আজকে ভাগতে গলার মুই ভাবু লেখেন তেই ন পড়ি রহলি দিন গুড়ে কানা টবিল কর্মী কহত তুই।
0: মুই তো মানুছি সবু দোষ মোর আয়।
1: নাই নীর, সবু মোর কপালর দোষ আয়, মোর কপালর দোষ আয় সবু। মন ভিতরে জনে পূজা খুলিছি, মোর আখির আগমনে তাহাকে অত্যাচার হেলা, আর মুই খালি ডোক ডোক দেখতে গলি, পেটল লাগে আজ সে ইজ্জত বিকুছে, ইজ্জত বিকুছে এ দুনিয়ার হাটে পেটল লাগে আজ সে, আর কমেই উঠে করি তার ইজ্জত মুই কানা ঢাপি কলে কলে দেখতে যাউছে খালি, কিচ্ছি করি নাই পারবার, কিচ্ছি বিল করি নাই পারবার মুই আজ, কেন সলা চাহবা এটি জিঁবার লাগি কহত, কেন সলা এটি জিঁবার লাগি চাহবা নীর, হলে তাহলে তোকে ছাড়িবি ওই মরিবি তো নাই পারবার লো।
0: জি এটা নাই কহ কাছে, আমি জি মারে একই সঙ্গে জি
2: মা। বে নীর চল বাহার, চল বাহার বলছে বে লেগলু, ফের তোর চেহারা দেখালু, মনা করছিল তোর থোবড়া না দেখাবো বলিকি, ভাগ ভাগি জানু। শোন পুরা রাতির প্রোগ্রাম আছে, বহুত পয়সা কমাবো, ধর অ্যাডভান্স রাখ।
0: ছোয়াকে জ্বর আনুছে, তাকে ছাড়ি কি বিশ্বাস করবো।

0: তুই জিবুকে দেখু বে, জিবুকে দেখু, তুই
1: কানা দেখাবো না নি, কানা দেখাবো,
0: তোতে কে কলা বে, তোতে কে কলাই ন, বা কিও বে তুই,
1: তুমি কিও না নি, তুমি কিও,
0: আর মরদ আমি এই মরদ,
1: মরদ জবরদস্তি ঝনকর ইজ্জত লুটি নেলো আর হেই গলো মরদ, জবরান ঝনকর মুনে সিঁদুর মখাই নেলো আর মরদ হেই গলো, নাই মরদ হেই গলো আর নিজর মাইজি কে শেষকে চি চি চি চি চি
0: বে সালা ল্যাংড়ো
1: তাকে মুই ছাড়ে নাই, ইহাতে মুই জীবনে বাড়তে, ইহাতে ইহাতে মুই তাকে জীবনে বাড়ি।

0: Ini marilah salah amku amku hardon dari jiwa naik poli
1: kasih
2: ভারতীয় পিঙ্গল আইনর দফা 302 অনুসারে অভিযুক্ত শ্রী কাশীনাথকে 14 বর্ষ পাই সশ্রম কারাদণ্ডরে দণ্ডিত করাগলা।

0: Casi.
1: Niro. Niro.
0: Hari. Tui kepe ai luri.
1: Tote nuri nuri to au chenga. Rai din son sokal. Mor akhi rage khali tor muhuno niro. Tote chari kori. Mui kaha chi parmi. আমার বাবু কেড়ে হেলান রে
0: হেলান আমার বাবু
2: আরে কেতে লোক মোর বা বলি চিনাবো তার বার পরিচয় কেন আবা যার মা গুটে ঘৃণা লাগুছে তোতে মা বলি কহবার কে তোতে মা কহার অপেক্ষা আরে মরি যাবাটা ভাল
0: বেটা
2: তুই পাপ করবু আর মুই প্রাশ্চিত করবি আরে এড়ে বড় দুনিয়া না তোতে আর কিছু কাম নাই মিলা যে শেষকে আরে পুরাণর পাঁচি সতী বি পাপ করিলে হেলে হেলে দুনিয়া সেমানকু সতী বয়লা আর তুই সেমানকু লোকে এই পারবু নাই হে পারো কারণ সেমানে সতিয়ান আর তুই তুই গোটে অসতি আও
1: বহুত হেগলা বেটা বহুত হেগলা তুন পর নিজর মাকে তুই অসতি বলুছু যে তোতে মনুষ করবার লাগি বলি শেষকে নিজর দেহে বিকলা আর এই দুনিয়ার কেহেন্তি মাঝি দিল এই সমিয়া এই অবস্থান হেনতা হইতে বেটা যেন সমিয়া যেন অবস্থান তোর মা যেনতা হেলা।

0: এটা যদি পাপ হয় নাই, পাপ করেছে তোর মা, পাপ করেছে, আর যদি বি করেছে নাই, আর তোর লাগে, তোর পেটর লাগে,
1: মোর পেটর লাগে নুহে, তার দেহর সুখ লাগে।
2: কা বইল মোর দেহর সুখ লাগে, মোর দেহর সুখ লাগে,
1: তোর নাটক বন্ধ কর। ভুল তুই করবু, আউ জীবন সারা শাস্তি মিলি পাইবি। জানিছ কেতে জিউছে মু এই সমাজ ভিতরে মো স্থিতি কানা? আরে পুচকুনার পোক লুবি হি নাই, বাটে চালি গলে সবে মোরালে আঙ্কি লমোছু, আর কহুছু আদে আদে সলা অমকা মাজির পো যাউছে। ছোয়া দেবে জানি দেবে, হলে এভে জানুছে কি দুর্গা পূজা না আমার ঘরের মাঠ কাজে লাগছে। হ্যাঁ দে, দুর্গা পূজা এলাম, এই বর্ষ বি আমার ঘরের মাঠ লাগবে, হ্যাঁ আমার ঘরের মাঠ লাগবে। হে মা দুর্গা, কেনসি অসতির গর্ভ কে কেবে ও একের জন্ম নেব, যাওছে সবুদিন লাগি তমকু মানকু ছাড়ি করে যাওছে।
2: বাবু নাই, তুই নাই যা বাবু, মতে ছাড়ি নাই যা, এ কাছি কাছি মতে মোর বউকে গায়ে বুঝারে বাবু, এ বাবু বাবু
0: নীর
2: কাছি
0: এ নীর
2: মোর বউ মতে ছাড়ি পলে গেলারে।
0: তুই নাই কান্দির নাই কান্দি, আরে কা কর্মাতে পলে গলে তুই নাই কান্ত,
2: তুই কা কাছে ওই করে সাথে পাপ করেছি, আরে চোরেই নাই পসি মনস্থ নাই মারি,
0: পাপ তো সেমানে করিছন লো নীর, যেন মানে রাতির অন্ধারে তোর সঙ্গে পাপ করি করি দিন রুখিয়ান তোতে অসতি বলি ডিঙ্গরা পিটসন, তোর তোর দেহেকে যেন মানে আয়ত্ত মূলে আইছন, তোর দেহেকে যেন মানে ঘিলি আইছন, এ দুনিয়া এ দুনিয়া গুটে বজার আনির গরাক মানে ইন মাইছির ইচ্ছত মূলাসন, পাপ আর অন্ধার ঘিনসন। নীর তুই তো উকিয়া চাইছিলু লো, তোতে অন্ধার মিল্লা, সতার কইন চাইছিলু, অত তার পাপ মিল্লা, তুই তুই তোর আয়তে নাই থাই, আরে এ দুনিয়া লাগিছি না এটা পাপ আর অন্ধার আয়, হেলে তোর জীবনে ইটা ন উজ্জ্বল হয় নীর, ইটা ন পুই
2: নাই,
0: আমি চিমা নীর জরুর চিমা রে জরুর চিমা,
2: জরুর চিমা আর চিবার লাগে মুই অন্ধার নরমি রে পাপ নরমি,
0: লাগি করাক সিনে পাইছি বু

0: ফাটে তুই তাহলে দেখবার লাগে তোর জিনিস কাইছিল কাইছে জিনিস তো পড়বাগা আমকু যেটা করি হলে জিবার পড়বা
1: নাইচুম নাইচুম ভমরা তুই নাইচুম গো ফুল নাইচুম নাইচুম নাইচুম ভমরা তুই
0: নাইচুম
1: গো ফুল নাইচুম নাইচুম নাইচুম ভমরা
0: তুই
1: নাইচুম গো ফুল নাইচুম।

সতি আর অসতি, এথির সংজ্ঞা আর স্বরূপ কাণা, কে সতী কে অসতী কে কহিপার। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী, পুরাণরি চরিত্র মানুষ আমি পঞ্চসতী বলে কহসু। তো আজির দুনিয়ানে নির লেখন চরিত্র মানুষ কাহির লাগে আমি অসতীর আখ্যা দেব, কাহিঁথির লাগি